বললো যে বাহে গুরু এক ওঙ্কার বাহেগুরুজি কে ফতহে শ্রী ভগৌতীজি সহায় বার শ্রী ভগৌতীজি কে পাতশাহী দশমী প্রথম ভগৌতী সমরক গুর নানক লাই ত্যায় ফির অঙ্গদ গোর তে অমরদাস রাম দাস হুই সহায় অর্জন হর গোবিন্দ সিমরাও শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ ত্যায় জিস ডিঠায় সব দুঃখ যায় তেগ বহাদুর সিমরায় ঘর নৌ নিদ আবৈ তাই সব থাই হুই সহায় দশমী পাতশাহ শ্রী গুরু গোবিন্দ সিংহ সাহেব জি সব থাই হুই সহায় দশম পাতশাহিয়াঁ দি জোত শ্রী গুরু গ্রন্থ সাহেব জি দে পাঠ দিদার দা ধ্যান তর্ক বোলো জে বাহে গুরু বোলো জে